0: আজকাল তোমার জ্ঞান বিচার নাই করে বাইলা লাল
1: মানুষের মাঝে না সফল বাইলা লফাল।